0: পাশে পানি মধুষ্কিয়ে যায় মুঝে তো কই খিচে ফেরিও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড লাভ লোফাই এন্ড নাইট ফিলস Your soundtracks to unwind. Only on The Big Chill. On Big 106.2. The Beat of Bollywood.